0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी श्री विजयपुरम से बोल रहे हैं। इस समय शाम के 5:30 हुए हैं। श्रोताओं लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, ধন সম্পদ তো ভেদ সৃষ্টি করে, সত্য সম্পদই ভেদকে অতিক্রম করবার শক্তি রাখে। জড়ভাবে অন্ধভাবে সত্যকে গ্রহণ করলেও সে সত্যের কোনো গৌরব থাকে না। সীতার ন্যায় সত্যকেও বারংবার অগ্নি পরীক্ষা সহ্য করতে হয়। সত্যকে ভালো না বাসিতে পারিলে সত্যকে গ্রহণ করাই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি গোপালকৃষ্ণ গোখলেকে নিয়ে দু চার কথা। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা, সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। গোপালকৃষ্ণ গোখলের জন্ম 9 মে 1866 মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায়। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন এবং শিক্ষার প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করেন। পরবর্তীতে তিনি একজন অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি বিশ্বাস করতেন শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব। তার চিন্তা ভাবনা ও আদর্শ পরবর্তীকালে অনেক নেতাকে প্রভাবিত করে, বিশেষ করে মহাত্মা গান্ধীকে, যিনি গোখলেকে তার রাজনৈতিক গুরু হিসাবে মানতেন। 1905 সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল দেশ সেবা ও জনগণের উন্নয়ন। তিনি শিক্ষা, দারিদ্র দূরীকরণ এবং সামাজিক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করেন। তার বক্তৃতা ও লেখনী মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করত। গোপালকৃষ্ণ গোখলের জন্মবার্ষিকীতে আমরা তার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার আদর্শ আমাদের শেখায় শান্তি, ন্যায় এবং মানবতার পথে এগিয়ে যেতে। তার জীবন ও কর্ম আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শ্রোতা বন্ধুরা,

0: এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওইদিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি সিন্ধু আগামীকাল সকাল 8:00 শ্রী বিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওইদিনই রাত 9:00 লিটিল আন্দামান থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
1: আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের পবিত্র জন্মদিবস। এই পবিত্র দিনটি তার রৌদ্রের আঁচলে একদিন পরম স্নেহে রবি কবিকে বরণ করে নিয়েছিলেন পৃথিবীতে। এই 25শে বৈশাখ তাই চির নতুন, চির অম্লান। 25শে বৈশাখ প্রতি বছরই ফিরে ফিরে আসে এবং ডাক দেয় সেই চির নতুনকে। চির নতুনের ডাক 25শে বৈশাখ।
0: শ্রোতা বন্ধুরা, এবারে সঙ্গীত রূপক আমি পৃথিবীর কবি, রচনা কাবেরী দেব শর্মা, ভাষ্য পাঠে শ্রেয়া গঙ্গোপাধ্যায়, আবৃত্তি নন্দলাল দেব শর্মা, সঙ্গীতে গীতা বন্দ্যোপাধ্যায় ও কাবেরী দেব শর্মা। সঙ্গীত রূপক আমি পৃথিবীর কবি।
2: সৃষ্টির অপূর্ব বৈচিত্র্যে ভরা, ভাবানুভূতির অতলান্ত গভীরতা, সুদূর প্রসারী কাব্যব্যঞ্জনায় বাংলা সাহিত্যের আকাশে আশ্চর্য জ্যোতির্ময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব সত্যি বিস্ময়কর। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ছিলেন ভারতের সংস্কৃতির প্রাণপুরুষ, ভারতের জীবন সাধনা আধ্যাত্ম ভাব সাধনার মূর্ত বিগ্রহ। তার বহু বিচিত্র সৃষ্টি বাংলা সাহিত্যকে দান করেছে এক অভাবিতপূর্ব সমৃদ্ধি। তিনি সুবিশাল মহান ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন এক সংস্কৃতি ঐতিহ্যবাহী মহান দেশরূপে।
3: হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোপ জটিল বন্ধ, নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী।
2: বিকশিত কর প্রেম পদ্ম চির মধু নিঃসন্দ, শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য,

রবীন্দ্রনাথ যেমন একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, নাট্যকার, গীতিকার, তেমনি ছিলেন দার্শনিক, সাহিত্য সমালোচক। যা কিছু মহৎ সত্য তিনি তার সমগ্র সৃষ্টির মধ্যে এই কথাই বারংবার উচ্চারণ করেছেন।

আমি ভালোবেসেছি এই জগৎকে, আমি প্রণাম করেছি মহৎকে, আমি কামনা করেছি মুক্তিকে, যে মুক্তি পরম পুরুষের কাছে আত্মনিবেদনে। আমি বিশ্বাস করেছি মানুষের সত্য মহামানবের মধ্যে।

0: সবার উপরে মানুষ সত্য, মানুষের মাঝে ঈশ্বরের অবস্থান, এই অমোক সত্যকে প্রতিষ্ঠিত করতে তিনি নিজ অহংকার মুক্ত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন,
1: আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
0: রবীন্দ্রনাথ ছিলেন পৃথিবীর কবি। এই বিশ্বভুবনের আকাশে বাতাসে প্রতিটি ধূলিকণার ঘাসে ঘাসে বিশ্বজীবনের নিবিড় ঘন সম্পর্কে তার গভীর মানবপ্রেম সাধারণ মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতে শিখিয়েছিল। সংসারে প্রতিনিয়ত কাজে কর্মের মধ্যে তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি অনুভব করেছিলেন। কবিচিত্তে তাহারই অনুরণন ধ্বনিত হয়।

প্রভাতে আজি তোমারই নামে খুলিল হৃদয় শতদল দল রাজি, তোমারই নামে নিবিড় তীরে ফুটিল কনক লেখা, তোমারই নামে উঠিল গগনে কিরণ বীণা বাজি।

0: কবি সত্তার কল্পনার জগৎ থেকে রূপহীন বর্ণহীন মহাতৃষ্ণা মরুতল বাস্তব কর্মজগতে ফিরে আপামর আর্ত নিপীড়িত শোষিত মানুষের দুঃখ কষ্ট দূর করে নৈতিক দায়িত্বের মূল্যবোধকে উদ্বুদ্ধ করতে সমাজ সেবা কার্যে আত্মনিয়োগের দৃঢ় প্রত্যয়ে এবার ফিরাও মোড়ে কবিতায় বলেছেন,
1: বড় দুঃখ বড় ব্যথা সম্মুখে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য ক্ষুদ্র বদ্ধ অন্ধকার।
0: অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই।

0: বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট,
1: এই সব নাম মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা।

আছেই, তিনি যেন দেবতার সন্ধান পেয়েছেন। বৈরাগ্যের সাধনা যে মুক্তির পথ নয় তিনি বুঝেছিলেন। কর্মময় ধূলিময় পৃথিবীর সাধারণ মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান, তাই ভজন পূজন সাধন আরাধনা সব কিছু ত্যাগ করে কর্মযোগী মানুষের মাঝেই ঈশ্বরের সন্ধান ও মানুষের সেবার মধ্যেই তিনি প্রত্যক্ষ করেছেন।

0: গেছেন, জেঠাই মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে করছে জেঠাই পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তারই মতো সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে।
1: যদি চিনি যদি জানিবারে পাই, ধুলারেও মানি আপনা, ছোট বড় হীন মাঝারে করি চিত্তের স্থাপনা।
0: হয় যদি মাটি, হয় যদি জল, হয় যদি তৃণ, হয় ফুল দল, জীব সাথে যদি ফিরি ধরা তল, কিছুতেই নাই ভাবনা।
1: ভারতবর্ষ ছিল তার প্রাণ, ভারতবাসী ছিল তার আপন জন, মানুষকে তিনি মনে করতেন অমৃতের পুত্র, উৎপীড়িত লাঞ্ছিত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে আত্মশক্তিতে উদ্বুদ্ধ হতে বলেছেন। এই ভূতলের জনজীবন ও বৃহত্তর মানব চিত্তের যোগে রবীন্দ্র চেতনায় এক যথার্থ গতি সর্বকালের বাস্তব ইতিহাসে উপেক্ষিত আকাঙ্ক্ষা ভরা কর্মক্লান্ত সকরুণ মানুষের জীবনচিত্র কবি কল্পনায় ভেসে ওঠে।
0: মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে, নানা পথে দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবন মরণে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পঞ্জাবে বোম্বাই গুজরাটে ওরা কাজ করে।

0: দ্বন্দ্ব সংঘাতময় মানব জীবনের নশ্বরতার পাশাপাশি জীবনকে গভীরভাবে ভালোবাসার এক অনিন্দ্য সুন্দরের প্রকাশ ঘটাতে প্রকৃতি ও সাধারণ মানুষের সঙ্গে তার চিরন্তন সম্পর্কের কাব্যিকতায় তার অমোঘ সৃষ্টি ঐকতান কবিতায় তিনি নিজেকে আমি পৃথিবীর কবি হিসেবে পরিচয় দিয়েছিলেন।
1: আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে।

তুমি স্বামী, মঙ্গল তুমি, তুমি হে মহাসুন্দর জীবননাথ, শোকে দুঃখে তোমারই বাণী, জাগরণে দিবে আনি, নাসিবে দারুণ অবসাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সঙ্গীত রূপক আমি পৃথিবীর কবি, রচনা কাবেরী দেব শর্মা, ভাষ্য পাঠে ছিলেন শ্রেয়া গঙ্গোপাধ্যায়, আবৃত্তিতে নন্দলাল দেব শর্মা এবং সঙ্গীতে গীতা বন্দ্যোপাধ্যায় ও কাবেরী দেব শর্মা। শ্রোতা বন্ধুরা, এবার শুনব দু একখানি রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানখানি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।